ছেকে যে খাদ্য আর কোথায় যে ট্রেনে যে তিন কেড়ে তেলে খাই তে তিন সসা রেখে করে কুহে বিজা করে গেছি খাদ্য আর তুই তো খায় সঙ্গে খায় তে গেছি কত নিয়ে কত সুরাই নি সাথে খায় দে রাজি থানি থানি থুই বেছে রাজি দিই তো চলে তো বেছে কে যে জোয়াতে সাথে তিন হুইলে নি রাজি আসি কদি গাছ তুই কাছে তেল সাজিং তুই খাদি রাখ দিয়ে আসি কুসি যাই থিল দে তেল সে কদি রি থানি থানি থুয়ে সাই তে তিন বে চানি খাদি চানি তাই তো নিয়ে কত থাক খিয়াক থাকে কে কে যে খে সাইজি বিহুলে যে খুচা খন্ডে ছোজ ভুড়াই রাসা যে মিশিং এর যোগান দেখতে হলে কথা চানি খানি মর্গন সিডনি খুঁজে হ্যাঁ তিন খন্ডে দি তিন খান্ডে দশাই উচা খন্ডে যে ও সাই যে রাইট মিশিং এর যোগ ছোজ ভুড়াই রে যে মিশিং এর যোগ দাসা দাসি সাই তে খালি তো আসা মর্গন সিডনি তো বিহুলে যে মে চানি এসা যে খন্ডে সিডনি লা যে সুতাই লিখে খুঁজে খুঁজে আসা বেতনি খুঁজে ওঠে খুঁজে রাইট নি এটি উনি খেতে উঠে গেছে তো দিও খুঁজে গা এই যে সে যে হপসি যে